0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা শরতের আকাশে রোদ ঝলমলে আর হিমেল হাওয়ার এই বিকেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা? ভালো তো? SBS বাংলার এই অনুষ্ঠানটি মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। SBS বাংলার এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উড়াঞ্জারি উই উড়াং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দেই এবং তাদের অতীত বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি দিচ্ছি, যেখান থেকে অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার মতামত জানাতে SMS করুন 0439-799-767 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439-799-767 নম্বরে। আমাদের জানানো অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আমাদের এক ঘন্টার এই অনুষ্ঠানের শুরুতেই থাকবে শীর্ষ খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার। কেমন হতে যাচ্ছে এবারের বাজেট, কি বলছেন ট্রেজারার জিম চামস, থাকবে এ বিষয়ে একটি সাম্প্রতিক প্রতিবেদন। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার আসন্ন শীত মৌসুমের আগেই কেন ভ্যাকসিন নেওয়া জরুরি এ সম্পর্কে। থাকবে সাউথ এশিয়া এবং বৈশাখী মেলা নিয়ে একটি মনোজ্ঞ প্রতিবেদন। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর সহ থাকছে আমাদের লাইব্রেরি থেকে বেশ কিছু জনপ্রিয় দুর্দান্ত গান সহ অন্যান্য নিয়মিত পরিবেশনা। তবে সবকিছুর আগে শীর্ষ খবর।

0: শীর্ষ খবরের শুরুতেই অস্ট্রেলিয়ার খবর। অস্ট্রেলিয়ান কনস্যুলার কর্মকর্তারা হান্টার ভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজে থাকা চারজন অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করছেন। তারা অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর স্টেট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্রুজ জাহাজটির সব যাত্রীদের জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে।
1: So the boat is off the coast of the Canary Islands in Tenerife, and there are smaller medical assessments are taking place, and there are small boats that are taking passengers to shore and directly into the repatriation flights. This is an active operation with incredible coordination led by the Spanish, with support from the Netherlands.
0: Treasurer জিম চামার্স বলেছেন, আসন্ন বাজেটে দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হবে, এবং একই সাথে তিনি অস্ট্রেলিয়ানদের বড় ধরনের স্বল্পমেয়াদী নগদ সহায়তার আশা না করতে সতর্ক করেছেন। আগামীকালের ফেডারেল বাজেটে ক্যাপিটাল গেইনস ট্যাক্স, নেগেটিভ গিয়ারিং এবং ট্রাস্ট ফান্ডের কর ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিস্তারিত এখনও পরিষ্কার নয়। ডক্টর চার্মস এসবিএসকে বলেছেন, বাজেটে এমন কর সংস্কার থাকবে যা আবাসন বাজার ও কর ব্যবস্থার মধ্যে আরও ন্যায্যতা আনতে সহায়তা করবে।
2: We have to see what's in the budget on Tuesday night. You know, we've made it really clear that when it comes to some of the issues that have been speculated about, our focus in housing is on housing supply. The challenge begins there, but it doesn't end there. The status quo in the housing market and the tax system is unfair, and that makes it unacceptable to us. We will respond to some of those legitimate concerns that people have about intergenerational fairness and other issues.
0: One Nation Party জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসের ফেরার আসনে উপনির্বাচনে ঐতিহাসিক জয়ের পর তারা এখন পশ্চিম সিডনিতে কার্যক্রম বিস্তৃত করছে। এই ফলাফলে প্রার্থী ডেভিড ফার্লি ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষে ওয়ান নেশনের প্রথম নির্বাচিত এমপি হয়েছেন। এর মাধ্যমে ওই গ্রামীণ আসনে কোয়ালিশনের কয়েক দশকের আধিপত্যের অবসান হয়েছে এবং বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেলরের উপর চাপ বেড়েছে। দলটি এখন লেবার পার্টির দখলে থাকা বিভিন্ন আসনে প্রার্থী দিতে চায়, যার মধ্যে রয়েছে পশ্চিম সিডনির এনার্জি মিনিস্টার ক্রিস বোয়েনের ম্যাকমাহন আসন। ওয়ান নেশন এমপি বার্নাবি জয়েস চ্যানেল সেভেনকে বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে হতাশ অস্ট্রেলিয়ানদের মধ্যে দলটির প্রতি সমর্থন বাড়ছে। অস্ট্রেলিয়ার খাদ্য ও দৈনন্দিন পণ্য খাত সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের শিগগিরই বেশি দাম দিতে হতে পারে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল ও সার পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অস্ট্রেলিয়ান ফুড অ্যান্ড গ্রোসারি কাউন্সিল বলেছে, তাদের সদস্যরা কয়েক মাস ধরে বাড়তি খরচ নিজেরা বহন করছে, কিন্তু এখন পরিস্থিতি টেকসই থাকছে না। এবার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরান জানিয়েছে, তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জবাব পাঠিয়েছে, সেখানে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা এবং লেবাননে হিজবুল্লার উপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। তেহরান আরও চায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল পুনরায় শুরু করার নিশ্চয়তা দেওয়া হোক, যাতে সামরিক উত্তেজনা আর না বাড়ে। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ার্লস আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানিকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কূটনীতিকে সুযোগ দিচ্ছেন। ভিয়েনায় ইউরোভিশন সপ্তাহ শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা টারকোইজ কার্পেটে হাঁটার সময় হাজারো ভক্ত সেখানে জড়ো হন। অস্ট্রেলিয়ার প্রতিনিধি ডেল্টা গুডরেম ইউরোপ জুড়ে আসা শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ডেনমার্ক, ফিনল্যান্ড ও ফ্রান্সের জনপ্রিয় প্রতিযোগীরাও উচ্ছ্বসিত দর্শকদের শুভেচ্ছা জানান। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আজ

0: এর ফিচার এবারের বাজেট নিয়ে সহকর্মী শিকদার তাহের আহমেদ পরিবেশন করছেন সাম্প্রতিক একটি প্রতিবেদন।
1: আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। ব্যয়ের চেয়ে সাশ্রয় বেশি, ট্রেজারার জিম চালমার্স বলেছেন আসন্ন বাজেট হবে তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট। ফেডারাল ট্রেজারার জিম চালমার্স প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এবার তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট উপস্থাপন করবেন, যেখানে প্রতিটি খাতে সাশ্রয়ের ব্যবস্থা থাকবে। নেগেটিভ গিয়ারিং এবং ক্যাপিটাল গেইনস ট্যাক্সে সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে সরকার বলছে এই বাজেটটি অস্ট্রেলিয়ার অর্থনীতির সামনে থাকা অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তৈরি করা হচ্ছে। আসন্ন ফেডারাল বাজেট নিয়ে একটি প্রতিবেদন। তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেডারাল সরকার এমন একটি বাজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে যেটিকে ট্রেজারার জিম চালমার্স তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট বলে উল্লেখ করেছেন।
2: This will be a really responsible budget focused on resilience and reform. There'll be a productivity package, there'll be a tax reform package, and there'll also be a very substantial savings package as well.
1: বাজেটে স্বাভাবিকের তুলনায় বেশি বা মোট সাশ্রয় আসার সম্ভাবনা রয়েছে, যেখানে ট্রেজারার জিম চালমার্স আরো সংযত ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

0: Spectrum Business ayuda a pequeños negocios en todo el país con internet gratis para siempre. En Rochester, nuestro internet con fibra óptica acelera las ideas de este colegio. Y en Austin, un gimnasio transmite sus clases con internet rápido y confiable. Obtén Business Internet Advantage gratis para siempre al obtener 4 líneas de móvil. Visita spectrum.com/gratis-para-siempre para más información. Spectrum Business. Spectrum Internet funciona con fibra óptica y se conecta mediante líneas coaxiales. Se aplican restricciones. Servicios no están disponibles en todas las áreas.
1: People who are prudent, who after they have paid tax on their income, invest in capital assets so their children can have a better life by handing across an asset to them because they went without. They didn't buy the new boat, they didn't go on the trip, they didn't buy the new car, they put their money away for other people who come after them. And what's happening now is Uncle Jim has run out of money, he's desperately looking for it, so he's going to the prudent people and ripping it off them.
2: শ্যাডো ট্রেজারার টিম উইলসন বলেছেন, স্টেজ থ্রি কর ছাড় নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করার পর সরকার এখন অস্ট্রেলিয়ার অর্থনীতির নিয়ন্ত্রণ হারাচ্ছে।
3: Jim Chalmers is now actively telling us he needs to break trust to build trust so that he can target trusts. The economic follow through is real. Last financial year, 8 businesses collapsed every business hour. It is clear the Treasurer has lost control of the economy, policy is heading in one direction, the Reserve Bank in the other, and Australians are being caught in between.
2: Finance Minister Katy Gallagher বলেছেন, National Disability Insurance Scheme বা NDIS এবং Private Health Insurance Rebate ছাড়াও প্রতিটি সরকারি খাতেই সাশ্রয়ের সুযোগ চিহ্নিত করা হয়েছে।
4: The budget will also include $2.7 billion in savings in 29-30 from reduced spending on external labour and non-wage spending like travel and property, hospitality across the APS. And it'll also have significant savings from unallocated funding across a number of departments. It will also include reprioritisation within defence, which the DPM has taken you through, and also an effort around reducing fraud and non-compliance across MBS and PBS. And so just, I guess, the message I'm saying there is, and I've been asked this in the last few days, is there will be savings across every portfolio. We've looked everywhere for savings.
2: Treasurer Jim Chalmers বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপের অংশ হিসেবে বাজেটে জ্বালানি কর কাটছাট জুনের পর বাড়ানোর কোনো সিদ্ধান্ত থাকবে না।
5: শ্রোতা বন্ধুরা শুনছিলেন এবারের বাজেট নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনটি সহকর্মী শিকদার তাহের আহমেদের পরিবেশনায়। এবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আরো প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
6: Did you know that your Wi-Fi router could be limiting your internet speeds, especially if it's more than 5 years old? For setup tips on how to get the best out of your NBN connection, visit nbn.com.au/checkyoursetup.
7: SBS is Australia's most trusted multilingual broadcaster. Our listeners are loyal, highly engaged, and have supported countless local businesses. We offer advertising packages for businesses of all sizes. Our experienced sales team will guide you through the process of owning a great campaign.

0: advertising.
1: Geico knows there's a home you and a road you. Right now you're hearing home you. He's not in an RV. He's at home, watching the great outdoors on TV.
2: For the lone gazelle, there sadly is no escape.
1: Meanwhile, road you always has an escape in an RV covered with Geico's added 24/7 emergency roadside service, so he can explore more of the great outdoors in real life. Except maybe the ravine where the gazelle got stuck. Road you should avoid that. It feels good to be road you. It feels good to Geico.
3: অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla-তে। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়।
4: বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছে আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026। আজকের অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এখন শুনবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর, পরিবেশন করছেন আমাদের কলকাতার প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়।
5: SBS বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিকতম খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটা যুদ্ধ শুরু হয়েছে, সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। এই সময় তিনি সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতায় চেয়েছেন। রাজধানী ঢাকার ফার্ম গেটে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলের সমর্থন এবং সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে।
6: আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই যেই দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী পুরুষ শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
5: তিস্তা প্রকল্প নিয়ে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। নদীতে সেচ প্রকল্প বাস্তবায়িত করতে বেজিং এর সঙ্গে আলোচনা চালাচ্ছে ঢাকা। প্রসঙ্গত, তারেক রহমানের বিএনপি ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় প্রথমবার চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই সফরে দুদেশের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে তিস্তা প্রকল্পের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত করার বার্তা দেওয়ার পাশাপাশি তিস্তা নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠকে দুদেশ পরস্পরের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পাঁচটি নীতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে দুই দেশ। তবে এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট। উল্লেখ্য, 2016 সালের সমীক্ষার মাধ্যমে এর প্রাথমিক কাজ শুরু হয়, 2023 সালে একটি রিপোর্ট তৈরি করা হয়। এই প্রকল্পের মধ্যে রয়েছে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বৃদ্ধি, নদীর দুপাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের মতো বেশ কিছু কাজ। আওয়ামী লীগ সরকারের সময় এই প্রকল্পের বাস্তবায়নের জন্য চীন আগ্রহ দেখিয়ে আসছিল।
7: আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করা।

0: এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব।
1: এদিকে বিরোধী দলকে ষড়যন্ত্র এবং মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে, সরকারে ভুল থাকলে সে ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরো কার্যকর এবং কর্মক্ষম হয়, তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়। এবার ভারতের খবর। বাইরের দেশ থেকে এসে অবৈধভাবে ভারতে যারা বসবাস করছেন তাদের চিহ্নিত করা এবং নিজের দেশে ফিরিয়ে দেওয়াটাই ভারতের নীতি। এতে বাংলাদেশের কাছেও সহযোগিতা চেয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেছিলেন, ভারত সরকার এমন কোন পদক্ষেপ করলে ঢাকাও ব্যবস্থা নেবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। নয়াদিল্লিতে তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে এই ধরনের মন্তব্য করতে শোনা যাচ্ছে। এই মন্তব্যগুলো অবশ্যই ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে দেখা উচিত।
2: These comments must be seen in the context of the core issue of repatriation of illegal Bangladeshis from India. This obviously requires cooperation from Bangladesh. Over 2,860 cases of nationality verification are pending with Bangladesh, and some of it, or several of it, a lot of it, for over 5 years.
1: এদিকে বিশ্বজুড়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে অবদানের কথা তুলে ধরেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী দেশের ভ্যাকসিন মৈত্রীর উদ্যোগের কথা উল্লেখ করে বলেছেন, ভারত অনেক দেশ এবং আন্তর্জাতিক উদ্যোগে ভ্যাকসিন সরবরাহ করছে। মহামারীর সময় বিশ্বব্যাপী নৈতিকতার উপর ভারতের মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ধনী দেশগুলোর স্বার্থ সেবা কর্মকাণ্ডের তুলনা করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, যা বিশ্বব্যাপী ইকুইটির চেয়ে ভ্যাকসিন মজুদকে অগ্রাধিকার দেয়। সংকটের সময় ভ্যাকসিন বিতরণে চরম বৈষম্যের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কিছু দেশ জনসংখ্যার 8 গুণেরও বেশি ভ্যাকসিন মজুদ করেছে এবং উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে রয়েছে।
3: And what we had was a very interesting and to my mind a very revealing indication of national characters. There were countries who stockpiled vaccines. I remember one in particular, being from the diplomatic world, I won't mention its name. And there were others who actually had no hope of getting anywhere near vaccines. We actually ended up supplying vaccines to a very large number of countries.
1: অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দল নেতা এবং কংগ্রেসের এমপি রাহুল গান্ধী। ডোনাল্ড ট্রাম্প লাভ দিতে বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাভ দেবেন, এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী মার্কিন নিয়ন্ত্রণে রয়েছেন। রাহুল গান্ধী বলেছেন, আমেরিকার কাছে সংবেদনশীল তথ্য থাকার কারণেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বাধীনতা ব্যাহত হচ্ছে। গুরুগ্রামে এক সমাবেশে রাহুল গান্ধী সাম্প্রতিক মার্কিন ভারত চুক্তিগুলোকে সহযোগিতার পরিবর্তে জবরদস্তির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
4: নরেন্দ্র মোদী চুপ নেই কর সকতা হ্যায় বিনা ডোনাল্ড ট্রাম্প কে পারমিশন লিয়ে। ডোনাল্ড ট্রাম্প অগর ইসে কেগা তু জম্প মার, নরেন্দ্র মোদী জম্প মারেগা। ইয়ে হিন্দুস্তান কি সচ্চাই হ্যায়।
1: আর কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।
5: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: আর শপথ গ্রহণের দিনই রাজ্যের নতুন শাসক দল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
6: আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের উপরে, আমাদের কর্মীদের উপরে, লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে।
1: এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন, পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
7: শ্রোতা বন্ধুরা,

0: সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, এই জমজমাট প্রচলিত গানটি দিয়েই গানটির পরে আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর থাকবে সাউথ এশিয়া ফেস্টিভ্যাল এবং বৈশাখ মেলা নিয়ে একটি মনজ্ঞ প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আশা করি থাকবেন আমাদের সাথে।
1: Starting a new life in Australia isn't easy.
2: A lot of companies have rejected me.
3: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've give up.
1: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
4: SBS is Australia's most trusted multilingual broadcaster. Our listeners are loyal, highly engaged, and have supported countless local businesses. We offer advertising packages for businesses of all sizes. Our experienced sales team will guide you through the process of owning a great campaign. Bring your own ad or have our production team make you something in one of our 68 languages. Start the conversation with your new audience today. Email sales@sbs.com.au.
0: দারুণ সব প্রতিবেদন শুনুন বিনামূল্যে যে কোনো মোবাইল ডিভাইস থেকে। ভিজিট করুন sbs.com.au/bangla অথবা ডাউনলোড করুন SBS রেডিও অ্যাপ এখনই। SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে। বিরতির পর আবারও আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল। আজকের অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এখন শুনবেন সাউথ এশিয়া ফেস্টিভ্যাল এবং বৈশাখী মেলা নিয়ে একটি মনজ্ঞ প্রতিবেদন। প্রতি বছরের মতো আবারও বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে গত 26 এপ্রিল মেলবোর্নে পালিত হয় সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল। এবার এটি পালিত হল মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারের উন্মুক্ত প্রাঙ্গণে। এই ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ। দিনটি ছিল কিছুটা উষ্ণ। বিকেল গড়াতেই ফেডারেশন স্কোয়ারের প্রাঙ্গণটি ধীরে ধীরে পূর্ণ হয়ে ওঠে। এমনিতেই জায়গাটি সবসময় নানা ধরনের ইভেন্টের জন্য সবার প্রিয়। মূল মঞ্চে চলছে নাচ, গান, কবিতা পাঠ সহ নানা সাংস্কৃতিক আয়োজন, আর উপরে বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছিল তার লাইভ। নানা দেশের নানা ভাষার মানুষের মিলনস্থল হয়ে উঠেছে জায়গাটি। বাংলা ভাষাভাষী তথা দক্ষিণ এশিয়ার নারী পুরুষরা এসেছেন তাদের ঐতিহ্যবাহী শাড়ি, পাঞ্জাবি, কোর্তা সহ দেশীয় পোশাক পরে। উৎসব প্রাঙ্গণে চোখে পড়ছিল নানা ধরনের স্টল, দেশি পোশাক, গয়না, খাবার দাবার আরও কত কি। মেলায় স্ত্রী সন্তানদের নিয়ে এসেছেন সানিয়াত ইসলাম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান উৎসবটিকে সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল নাম দেওয়ার জন্য।
5: বছরের একটা সময় যখন আমরা বাঙালিরা সবাই চিন্তা করি যে এই বিদেশ বিভূয়ে আমরা সবাই একত্রিত হব, আয়োজকদের ধন্যবাদ এটাকে শুধুমাত্র বাংলাদেশের পরিসরে না রেখে সাউথ ইস্ট এশিয়ান ফেস্টিভ্যাল হিসেবে নাম দেওয়ার জন্য। অসাধারণ হয়েছে, প্রচুর পরিচিত মানুষজনের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া তো আছেই।
0: আপনি কি একা এসেছেন নাকি?
5: না, বউ বাচ্চা এসেছে, ওরা ঘুরাঘুরি করছে, আমিও ঘুরাঘুরি করছি। এই তো,
0: কি কি দেখলেন, কি কি ট্রাই করলেন খাবার দাবার?
5: এখন পর্যন্ত ট্রাই করি নাই, আসলে ট্রাই করব। ফুচকা দেখতে পাচ্ছি, চটপটি দেখতে পাচ্ছি।
0: বাংলাদেশের বৈশাখের আবহাওয়ার সাথে দিনটির তুলনা করে একজন দর্শনার্থী সুব্রত ভট্টাচার্য বলেন, মেলায় এসে খুবই ভালো লাগছে।
6: খুবই ভালো লাগছে আজকে, লাকিলি আমাদের ওয়েদারটাও মনে হচ্ছে যে বাংলাদেশের বৈশাখের যে ওয়েদার আমরা পাই, মেলবোর্নের এই ওয়েদার পাওয়াটা খুবই মানে অবাক করার ব্যাপার যে আজকে আমরা সেলিব্রেশন করছি বেঙ্গলি নিউ ইয়ার, এবং সাথে যে আমাদের যে ওয়েদারটা সেটাও আসলে খুব মানে সামঞ্জস্যপূর্ণ, বাট এসে খুব ভালো লাগছে।
0: প্রতিবারই কি আসেন?
6: প্রতিবারই আসা হয়। হ্যাঁ, গত বছর সম্ভবত হয়নি বা তার আগেও এসেছিলাম। প্রতি বছরই চেষ্টা করি আসার জন্য। আমার যেহেতু মেয়ে আছে এবং ও নিজেও হচ্ছে, আমরা চেষ্টা করছি যে কালচারাল প্রোগ্রামগুলোর সাথে হচ্ছে অ্যাক্টিভ করেন, বিশেষ করে বাঙালি যেমন যে সমস্ত প্রোগ্রাম আছে, তো ও পার্টিসিপেট করে, তো এই কারণেই আসা।
0: বাংলাদেশ ও ভারত থেকে আনা জুয়েলারি শপে পণ্য সাজাচ্ছিলেন মারজানা ইসলাম স্বর্ণা। তিনি দাবি করছিলেন অনেক বিক্রি হচ্ছে।
7: আমি জুয়েলারি বিক্রি করতেছি বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে। আমার কাছে হচ্ছে গিয়ে যে সেট আছে, দেন ঝুমকা আছে, টানা আছে, চুড়ি আছে, কাশ্মীরি চুড়ি আছে, বাচ্চাদের চুড়ি আছে, তারপর ডায়মন্ড সেট আছে, অনেক মানুষ আছে ভালোই মা আলহামদুলিল্লাহ।
0: হ্যাঁ, কি কেমন বিক্রি হচ্ছে?
7: অনেক ভালোই বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার শপ না, হচ্ছে আমার আপুর শপ। অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে, অনেক মানুষ আসছে। আর হচ্ছে আমার হচ্ছে এটা প্রথমবার এখানে আসা, তো হচ্ছে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে।
0: আপনি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাকি? কোথায় পড়ছেন?
7: আমি সুইনবার্নে পড়তেছি।
0: উৎসবে নৃত্য পরিবেশন করেন নৃত্য ভুবনের শিক্ষিকা সৈয়দা সায়রা আহমেদ। তিনি বলেন, এখানে বহু সাংস্কৃতিক অডিয়েন্সের সামনে ছোট্ট শিশুরা পারফর্ম করছে, যা এই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
7: খুবই ভালো লাগছে। আমি নৃত্য ভুবন থেকে, আমার নাচের স্কুল, ছোট বাচ্চারা পারফর্ম করলো, তো বৈশাখের জন্য এটা খুবই বড় আমাদের জন্য অপরচুনিটি, আমাদের দেশের কালচারটাকে মাল্টি কালচার অডিয়েন্সকে দেখানোর জন্য খুবই ভালো লাগছে। এবং আজ এবারের মানে আয়োজনটা আমার বেশি ভালো লাগছে, কারণ ভেন্যুটা খুব সুন্দর জায়গায়, তো আমার মনে হচ্ছে যে সবাই এবং অডিয়েন্সরা খুবই এনজয় করছে, উপভোগ করছে, বসে দেখছে। তো গতবার অন্যান্য সময় দেখা যায় যে অডিয়েন্সরা স্টলেই বেশি ঘোরাঘুরি করে, কিন্তু এবারে মনে হচ্ছে এত সুন্দর একটা ভেন্যু এবং সবাই বসে খুবই সুন্দর করে আমাদের পারফরমেন্স দেখছে।
0: আপনাদের হচ্ছে নাচের পারফরমেন্স, তাই না?
7: আমারটা ছিল নৃত্য ভুবন, দুইটা পারফরমেন্স ছিল। একটা করেছি খেলা ভাঙার খেলা, ওটা ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা গ্রুপ ডান্স করলাম, তারপরে আমি সলো করেছি।
0: মেলায় এসেছেন আরো একজন দর্শনার্থী ওমর শরীফ। তিনি এই উৎসবকে নিজ সংস্কৃতি চর্চার একটি প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন।
8: খুবই সুন্দর লাগতেছে, আমাদের নিজেদের চেনা চেনা শিল্পীরা গাচ্ছে, মেলবোর্নের বৃহত্তর যারা শিল্পীদের পৃষ্ঠপোষক দরকার ছিল তারাও অনুষ্ঠানে আসছে। তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে সংস্কৃতি চর্চা করার এবং ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম তাদের জন্য এই আমাদের কালচারের অ্যাক্টিভিটিস দেখতেছি।
0: মঞ্চে ড্রামস বাজাবেন সামিউল মাসুক অ্যান্টনি। তিনি এসেছেন তার ব্যান্ড দল স্যাম আরিফিন একাউস্টিক্স এর সাথে। বলছিলেন, পরিবারের সাথে এখানে ভালোই সময় কাটছে তার।
9: এই জনসমাগমটা বেশ ভালো লাগছে, বিশেষ করে দেশের যে অংশটা আমরা প্রতিনিয়ত ভাবি, বিশেষ করে এপ্রিল মাস আসলে পয়লা বৈশাখ। মেলবোর্নে ছোট পরিসরে হলেও এই জিনিসটা আমাদের কিছুটা হলেও এই প্রাণের খোরাকটা মিটিয়ে দিচ্ছে। বৈশাখ মানে তো একটু গরম, তো গরম থাকাটা আসলে অনেকটা প্রার্থিত, সেই হিসেবে আজকের ওয়েদারটা ভালো, গরম সেই হিসেবে খুব গরম না, আর বৃষ্টি যেহেতু হয়নি সেটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো হয়েছে, যে একটু পরে র্যালি হবে, গান বাজনা হচ্ছে, সবাই আনন্দ করছে, ঘুরছে ফিরছে, ভালো লাগছে দেখতে।
0: আর কি কি কিছু খাবার দাবার কিছু ট্রাই করেছেন?
9: খাবার দাবার ট্রাই করেছি, আর আজকে আমার এখানে মূলত আসা হচ্ছে অনুষ্ঠানে বাজানোর জন্য।
0: কি বাজাবেন?
9: আমি ড্রামস বাজাবো, আমার ব্যান্ড উঠবে, আমাদের ব্যান্ড হচ্ছে স্যাম আরিফিন অ্যাকোস্টিক্স। যেটা
0: মেলবোর্নের দুই বাংলার কবিতা আবৃত্তি সংগঠন কবিতায়নের একজন আবৃত্তিকার উলফাত জাহান, বাংলাভাষী কমিউনিটির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, আমরা অভিবাসী, দেশ ছেড়ে অনেক দূরে এসেছি, আমরা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে নিজ সংস্কৃতি পৌঁছে দেই।
10: আমরা এখানে মেলবোর্নে দুই বাংলা মিলে যে আবৃত্তির সংগঠন কবিতায়ন, কবিতায়নের থেকে আমরা এসেছি। একটু আগেই আমাদের পারফরমেন্স শেষ হয়ে গেল, খুবই ভালো লাগছে এখানে আজকে। এবং মানে ফেডারেশন স্কোয়ারে অন্য সময় অন্যান্য বছর হয় মেলা, এবারে একদম সেন্টার পয়েন্টে হচ্ছে।
0: কথা হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জের কর্ণধার জায়েদি সজীবের সাথে। তিনি বলেন, সাউথ এশিয়ার সব দেশ ও ভাষাভিত্তিক সংস্কৃতিতে এই বৈশাখ মাসেই নববর্ষ শুরু হয়, যার গোড়াপত্তন ঘটে সম্রাট আকবরের সময়। তিনি বলেন, বাংলা নববর্ষ একমাত্র বড় ইভেন্ট যাকে আমরা সেকুলার ইভেন্ট বলতে পারি।
9: আচ্ছা, এই অনুষ্ঠানটা তো আসলে আমাদের সাউথ এশিয়ান সবগুলি কান্ট্রি বিভিন্নভাবে সেলিব্রেট করে থাকে। এটা মূলত শুরু হয়েছে সম্রাট আকবরের সময় থেকে। সো এটা আসলে আমাদের মানে সাউথ এশিয়ান সব দেশেই এটা সেলিব্রেট করে। মূলত আমাদের বাঙালি কমিউনিটি সবচেয়ে বেশি রক্তরকে ঢুকে আছে আমাদের। হ্যাঁ, এবং এটা একমাত্র বড় ইভেন্ট যেখানে আমরা সেকুলার ইভেন্ট বলতে পারি, যেটা কোনো ধর্ম মত নির্বিশেষে আমরা উদযাপন করি। এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যালেন্ডারকে ফলো করে আজকের দিনটা হচ্ছে আমাদের নতুন বছরকে স্বাগত জানানোর সময়। তো সবাইকে শুভ নববর্ষের জন্য ধন্যবাদ শাহান ভাই, আপনাকে অলওয়েজ আমাদের সাথে থাকার জন্য।
0: অনুষ্ঠানের এক পর্যায়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেখানে নানা ধরনের মুখোশ ও আঁকা চিত্র নিয়ে এবং ঢোলের বাদ্যের তালে তালে শিশু কিশোর তরুণদের সাথে যোগ দেন নারী পুরুষরা। শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে পুরো ফেডারেশন স্কোয়ার জুড়ে। রাত ১০টায় উৎসব শেষ হয় জমকালো আতশবাজির মধ্য দিয়ে। মেলবোর্নের সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল নিয়ে প্রতিবেদনটি পরিবেশন করলাম আমি শাহান আলম।
11: শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবেন শিল্পী বাপ্পা মজুমদারের কণ্ঠে আরও একটি রোমান্টিক গান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল ৩টায় সাউথ এসবিএস সাউথ এশিয়ানে লাইভ। আর পূর্ণ সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টায় এসবিএস টুতে। অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন sbs.com.au/bangla।

আমাদের লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, সামনের দিনগুলো আপনাদের ভালো কাটুক। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী পরিষ্পৃতদের অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহান আলম। শুভরাত্রি।